পাঁচ। অনৌহলো সময় বাঁজো খাঞ্ছ কমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে ঘরি।